ওহলি গমন দাইমু ধরন থাম সিন থইব না হননে ইতে মামুদি সিলে যা ইন হাওরন মি জোডো মি ফালিনদো গাজি বুগিনাই গন্দে হদুলু মি জিবিদুর মি পড়িলাম মি সুপ্তর গোরনে গোসল মে হডা কো দেজা ফিতারম।